আকাশবাণী চু চানপুর তুমলাম গামতে হুনা লতালেং ইংাই থে উই তনা হিতা টুইন দা কোয়ালে মিনিট সোমগিন তো কি তোনিন হিন্দি লেমচিন ব্লু আই সালা তে নাই দিং ইলামা সপেন দিং ইন ব্লু আই সিলা ইংাই মাসপেন

আকাশবাণী ইচো চানপুর তুইন দাক সো মহংগিন তোকিদিন তুনিয়া হুন্ন না ইং ইক থেউ হে তানা হে জিং চাং জিং কালিন দাগু কিনিং খেনোন দি।